আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান প্রাত 5:57 10 সেকেন্ড। আজ শনিবার 1948 শকাব্দ আশ্বিন 11 দিন 2026 মশিয়া অক্টোবর মাসর 3 তারিখ। জগত জননী মা দুর্গাঙ্কু অশেষ ভক্তি প্রণতি তথা অগণিত শতাবন্ধুঙ্কু আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সহ আরম্ভ করুছু আজির প্রথম অধিবেশন। কার্যক্রম আমকেন্দ্র প্রচারিত হচ্ছে মেরিয়ম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহার্টজ যোগে, এফএম্রে 100.3 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র মাঙ্গলিক।

শেষ হল ভক্তি সঙ্গীতের কার্যক্রম বন্দনা। শ্রোতাবন্ধু শুণন্ত সংস্কার এবং চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন উপস্থাপন করছেন প্রফুল্ল কুমার মাঝি।

শ্রোতা বন্ধু, আম হৃদয় এক ছোট যন্ত্রটি, কিন্তু শরীর গতিনিয়তা যেদিন বন্ধ, শরীর ঘৃতবন্ত। আম হৃদয়ের যত্ন কিপর নেবা তাহা আম হাতরে। পুরা বিশ্ব সমুদায় সেপ্টেম্বর মাস 29 তারিখে পালন করেছি বিশ্ব হৃদয় দিবস। এই ছোটিয়া প্রয়াস আরম্ভ হয়েছিল 2011 মসিহারে। বিশ্ব হৃদয় সংঘ দ্বারা আরম্ভ হয়েছিল এই দিবসর মুখ্য উদ্দেশ্য হল লোকমানঙ্কু হৃদয় রোগর কারণ এবং নিবারণ সম্পর্কে জাগ্রত করাইবা, সচেতন করাইবা। সম্পূর্ণ রূপে হৃদয়কু কিভাবে ভাবে সুস্থ রাখিপারিবা এবং দীর্ঘায়ু হওয়া পাই প্রেরণা যোগাই দেবা। বিশ্ব হৃদয় সংঘর আকলন এবং পরিসংখ্যানর জনা যায় যে বিশ্বর 80% লোক অকাল মৃত্যু চিকিৎসা বিজ্ঞান অনুসারে কার্ডিওভাসিলাস ডিজিজ পাই হয়ে থাকে। এহা আজির বেলা সময় জীবনযাপন, কম শারীরিক পরিশ্রম, অধিক তেল মশলাযুক্ত খাদ্য গ্রহণ, মদ্যপান, ধূম্রপান যোগুঁ বহুল মাত্রার বড়ি চালিছি। এভাবে জীবনচর্যা যদি আমি বলবত্তর রাখবা তবে পৃথিবী অকাল মৃত্যুর উপত্যকা হয়ে যাব। হৃদয় সম্বন্ধীয় রোগর কারণ ও নিরাকরণ সম্ভব, সেইথিপাই বিশ্ব হৃদয় সংঘ এই বার্তা হৃদয় দিবসে পুরা বিশ্বরে প্রচার ও প্রসার জারি রাখিছি। আসন্তু আমি সমস্তে সচেতন হবা এবং নিজ হৃদয় নিজ হাতরে এহাকু গ্রহণ করিবা।

শ্রোতাবন্ধু বর্তমান শুনন্তু ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক জনসেবার 25 বর্ষ পূর্তি অবসরের বিশেষ কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর অল্প সময় মধ্যে।

প্রিয় শ্রোতা বন্ধু, শ্রীক্ষেত্র মাহারিকূলর কন্যা কেতকী সংসার সমস্ত সুখ ঐশ্বর্যক পছাই দিয়ে প্রভু শ্রী শ্রী জগন্নাথঙ্কর বড়সিংহার বেলার পরম্পরা সম্মান জনাই নিজক দেবদাসী সজাই হজাই দিয়েছি তার নারী জীবনক সেই পরমপ্রমুখ শিশরণ তলে। আজ দেবদাসী কেতকী পরিণত বয়সের পৌঁছিছি, সেই অভুলা অতীতক মনে পকাই সর্বাঙ্গ তাহার শিওরি উঠুছি ভাবপ্রবণতার, নাচ গীতর সামর্থ্য হরাই নীরবরে দিন বিতাউছি। আউ সেই লোচাকোচা আখি কোড় দুইটির ধারাধার হয়ে অমানিয়া লুহ সব বহি যাচ্ছি। নারী জীবনের সার্থকতা সে কোড়ে গোটিয়ে সন্তান ধরিপারে, আজ সে অনেক দূরে পরমব্রহ্মকর সান্নিধ্য পাই এ ভাবনা মনক ছুঁই পার নথিলা। ভাবমানার অন্ত নাই, অন্তিম কালরে মাতৃত্বর ভাব, বাৎসল্য মমতার ভাব তার লোমে লোমে জাগি উঠিছি কাহিকি।

জুহার শক্তির রূপ শক্তি রূপার আয়জর অধ্যায়কে স্বাগত আপন মনকে আয়জর উপস্থাপনাথি মুই অছি অনুরাধা মিশ্র।

শ্রোতা ভয়েন, কথানে আছে গা নির্মল ধোবা তুটনু আর ঘর নির্মল চুয়েল মুডনু। বইলে গোটে গাঁ কেতে সফা সুতরা হেটা গাঁর বন্ধনু জনা পড়সি, আর গোটে ঘর কেতে সফা সুতরা হেটা হে ঘরর রাঁধবা জাগানু জনা পড়সি। শ্রোতা ভয়েন, ছুয়া বেলুন আমি গোটে কথা আমর বড় সিয়ান সোজন ঠানু শুনি আসুছে যে স্বচ্ছতা একা উত্তম স্বাস্থ্যর মূল মন্ত্র এ। বইলে যদি রোগ বেমার নাই পড়বার আছে হেন্তি হেলে সফা সুতরা হইকিনা রহবা কথা। সুস্থ পরিবেশ মনুষ্যকে ভল স্বাস্থ্য আর নিরোগ জীবন দেইথিসি। ভয়েন মনে, আমি জন্ম হেলা পরে আমার বুদ্ধি জানলা বেলুন যাহা দেখুছু হেটাকু একা শিখুছু। গোটে ছুয়া তার মা বাপা আর তাঙ্কর ঘর লোককে দেখিকিনা বড় হেসি, আর মা বাপার গুণ তা লোকে আইসি। কহবার মতলব এটা যে আমি

0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরার।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি আদিত্য নারায়ণ দাস। মুখ্য সম্বাদ, ওড়িশার পর্যটন রাজ্যর সমৃদ্ধ সংস্কৃতি পরম্পরা ও লোককলার পর্যবেসিত কহিলে মুখ্যমন্ত্রী। ভুবনেশ্বরে ওড়িশা ট্রাভেল বজারক কলে উদ্ঘাটন। প্রধানমন্ত্রী মাসিক রেডিও কার্যক্রম মন কি বাত কু আজ 12 বর্ষ পূর্তি। ওড়িশা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হব শাস্ত্রীয় পালি ভাষা উৎকর্ষ কেন্দ্র। জগজ্জননী মা দুর্গাঙ্ক ষোড়শোপচার পূজা হেলা আরম্ভ। এবং এশীয় ক্রীড়ার পুরুষ ক্রিকেটরে পাকিস্তানকু 19 রনে পরাস্ত করে স্বর্ণপদক হাসল কলা ভারত। বিস্তৃত সম্বাদ, ওড়িশার পর্যটন রাজ্যর সমৃদ্ধ সংস্কৃতি পরম্পরা ও লোককলায় পর্যবেসিত বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন্তি। ভুবনেশ্বরঠারে ওড়িশা পর্যটন বিভাগ পক্ষরু আয়োজিত ওড়িশা ট্রাভেল বজার ওটিবি 2026 সপ্তম সংস্করণকু মুখ্যমন্ত্রী আজ উদ্ঘাটন করে কহিছন্তি, রাজ্যর পর্যটন শিল্পকু বিশ্ব আদৃত করিবা পাইঁ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুছন্তি। ভুবনেশ্বর এবং ঝারসুগুড়াকু দেশের প্রমুখ মহানগর সহিত বিমান সেবা যোগাই দিয়া যাউছি। স্থানীয় কারিগর, গাইড ও ট্যুর অপরেটর মানঙ্কু অত্যাধুনিক ডিজিটাল জ্ঞানকৌশল প্রদান করা যাউছি, যাহাদ্বারা পর্যটকমানঙ্ক যাত্রা আহুরি অবিস্মরণীয় হয়ে পারিব। রাজ্যকু আসুথবা পর্যটকঙ্কু সম্মান ও ওড়িয়া আতিথ্য প্রদান করিবাকু মুখ্যমন্ত্রী অনুরোধ করিছন্তি।
2: ଓଡ଼ିଶା ମାଟିରେ ପାଦ ଦେଉଥିବା ପ୍ରତ୍ୟେକ ଅତିଥି ଯେପରି ନିଜକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୁରକ୍ଷିତ ମନେ କରିବେ।
1: କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଭାରତୀୟ କ୍ରିକେଟ୍ ଦଳର ପୂର୍ବତନ ଅଧିନାୟକ କପିଲ ଦେବ ଯୋଗଦେଇ କହିଛନ୍ତି, ଓଡ଼ିଶା ଆଗାମୀ ଦିନରେ ଦେଶର କ୍ରୀଡ଼ା ରାଜଧାନୀ ହେବ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏହି ଅବସରରେ ଆୟୋଜିତ ସ୍ୱତନ୍ତ୍ର ପ୍ରଦର୍ଶନୀକୁ ବୁଲି ଦେଖିବା ସହ ସ୍ଥାନୀୟ ଉଦ୍ୟୋଗୀ, କାରିଗର ଏବଂ ଟ୍ରାଭେଲ ପ୍ରତିନିଧିମାନଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିଛନ୍ତି। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ପର୍ଯ୍ୟଟନ ବିଭାଗ ଏବଂ ଫିକିର ମିଳିତ ସହଯୋଗରେ ଏହି ତିନିଦିନିଆ ବ୍ୟବସାୟିକ ପର୍ଯ୍ୟଟନ ସମ୍ମିଳନୀ ଆସନ୍ତା ସୋମବାର ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ। ଏଥିରେ 92 ଅଧିକ ଘରୋଇ ସଂସ୍ଥା, 27 ଦେଶର ବିଦେଶୀ ଟୁର୍ ଅପରେଟର ଏବଂ 32 କ୍ରେତା ଅଂଶଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ମାସିକ ରେଡିଓ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମନ୍ କି ବାତ୍କୁ ଆଜି 12 ବର୍ଷ ପୂରଣ ହୋଇଛି।

পরবর্তী গীতটি জলি এলএলবি কথাচিত্র গীত রচনা করছেন সুভাষ কপুর, সঙ্গীতরে সাজিয়েছেন কৃষ্ণ, দ্বৈতকণ্ঠে গাইছেন মোহিত চৌহান ও শ্রেয়া ঘোষাল।